হিনি মনে মনে মহান সত্যজন তনগে তানে প্যারি নিয়াস জাদি আশ্রয় গুরগরিম নিবাজি আপ জি দাজ কীর্তন করতে হই আস বত বেটা জরুরি সুদ সচ্চে পাশা জি মহারাজ জিনা জিনা মাই পাউ লো সুদ বেটা জরুরি সুদ সচ্চে পাশা জি মহারাজ জি সবনা দিল কে লাউনি চড়দি কলা বক্সনে গুরু নানক নাম চড়দি কলা তেরে পাহন সবদা সন্ত জন্ম মিল হর জস